0: এই অবসরে নয়াদিল্লী আজ অনুষ্ঠিত হওয়ার থাকা আরোগ্য মন্থন 2026 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নড্ডা উদ্ঘাটন করার কার্যসূচী রয়েছে। এ সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয়েছে, ভারতের ডিজিটাল স্বাস্থ্য এবং স্বাস্থ্য বীমা ইকোসিস্টম কু অধিক সশক্ত করা দিগে নিয়া বিভিন্ন পদক্ষেপ উপরে আরোগ্য মন্থনে আলোচনা করা। ভারত যুক্তরাষ্ট্র আমেরিকা সশক্ত প্রতিরক্ষা ভাগিদারীকে ভারতের অবস্থাপিত আমেরিকা রাষ্ট্রদূত সর্গিও গার্গ প্রশংসা করেছেন। গতকাল রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে চালি ভারত আমেরিকা মিলিত সামরিক অভ্যাস যুদ্ধাভ্যাস 2026 কু প্রত্যক্ষ ভাবে দেখা পরে শ্রী গর্গ সামাজিক গণমাধ্যম পোস্টে সে কিন্তু দুই দেশের সামরিক বাহিনী মিলিত ভাবে করুথিবা এই অভ্যাস অনেক প্রভাবশালী। দুইপক্ষ সামরিক অভ্যাস এই সংস্করণে প্রত্যেক দেশের 600 লেখায় জবান অংশগ্রহণ করেছেন। এই অভ্যাস উভয় রাজস্থান এবং উত্তরাখণ্ডের ওলিঠারে জারি রয়েছে। এই যুদ্ধ অভ্যাস আসন্তা 28 তারিখ পর্যন্ত চালিব বলে জানাপড়ছে। জাপানের আইচি নাগোয়াঠারে চালিথিবা এশীয় ক্রীড়া প্রতিযোগিতায় গতকাল ভারত দুইটি রৌপ্য এবং তিনোটি ব্রোঞ্জ পদক পাইছে। মিক্সড 4x400 মিটার রিলে প্রতিযোগিতায় মনু টিএস, ওবামা এমআর, বিশাল টিকে এবং ভিত্তিয়া রামরাজ মিলিতভাবে রৌপ্য পদক হাসল করেছেন। মহিলা 10,000 মিটার বর্গে সীমা কুমারী ব্রোঞ্জ পদক হাসল করেছেন। গত 16 বর্ষ মধ্যে এই বর্গরে ভারত প্রথম এশিয়া প্রতিযোগিতা মেডাল হাসল করেছে। সেইভাবে রোসিবিনা দেবী উসু মহিলা 60 কিলোগ্রাম বর্গরে রৌপ্য পদক হাসল করেছেন। সতনাম সিং ও সলমান খান ডবলস বর্গরে ভারত লাগি প্রথম থর পাই ব্রোঞ্জ পদক হাসল করেছেন। বন্ধুক চালনায় মিক্সড বর্গরে অনন্তজিৎ সিং নারুকা এবং পারিনাস ডালিওয়াল অন্য ব্রোঞ্জ পদক হাসল করেছেন। এশীয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক হাসল করা খেলাড়ি মানকর সফলতা পাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমানকু অভিনন্দন জনাইছেন। মুখ্য সংবাদ গুড়িকা পুনি থরে। সেবা সংকল্প অভিযান অধীনে বারাণসী ভদনগরক যাওতিবা যাত্রীমানক সহিত আজ ভিডিও কনফারেন্সিং মাধ্যমে ভাব বিনিময় করিবে প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থকু দৃষ্টি রাখি দেশের সুরক্ষা এবং কূটনীতি মধ্যে সন্তুলন বজায় রাখিবা উপরে প্রতিরক্ষা মন্ত্রীঙ্ক গুরুত্ব আরোপ এবং নবসৃজন প্রতিযোগিতার প্রথম সংস্করণকু আজ বেঙ্গালুরে উদ্ঘাটন করিবে শিক্ষামন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীঙ্ক দ্বারা আজ নয়াদিল্লীরে উদ্ঘাটিত হব আরোগ্য মন্থন 2026। সংবাদ শেষ হলা।
1: এতবেলে যাই কার্যক্রম রিলি করে প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্র। শ্রোতাবন্ধু কার্যক্রম শুণুছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র। আসন্তু শুনিবা স্বচ্ছ ভারত অভিযান উপরে আধারিত কার্যক্রম স্বচ্ছ জীবন। উপস্থাপনা করেছেন প্রফুল্ল কুমার মাঝি।

শ্রোতা বন্ধু, বর্ষা ঋতুরে মশা বংশবৃদ্ধি পাইবা এবং ম্যালেরিয়া, ডেঙ্গু ও জাপানি জ্বর ভলি রোগ ব্যাপিবার আশঙ্কা অধিক অছি। এথিরু রক্ষা পাইবা পাই কেতেক সাবধানতা অবলম্বন করিবা। ঘর পাখ পরিবেশ সফা সুতরা রাখিবা। ঘর পাখরে জমুথিবা পানিকু সপ্তাহরে অন্ততঃ থরে নিষ্কাশন করিবা। ঘরে কিংবা ঘর পাখরে থিবা ফুলকুণ্ড, পানি ট্যাঙ্কি, কুলর এবং ফ্রিজ্র পছপটে থিবা ডিফ্রস্ট ওয়াটার চ্যাম্বর আদিকু সপ্তাহকু থরে পানি বাহার করি পরিষ্কার করিবা। ঘর পাখরে থিবা ভঙ্গা ডবা, বোতল, পুরুণা ছিন্দা টায়ার, কটা পয়ুড়, নড়িয়া, সড়েই, কড়ুয়া, বাউঁশ গছর কটা যাইথিবা মূল অংশ আদি সবুকু নষ্ট করিদেবা। ম্যালেরিয়া প্রবণ অঞ্চলরে সরকারঙ্ক তরফর যোগাই দিয়া যাইথিবা ঔষধ উপচারিত মশারি ব্যবহার করিবা। দিন হেউ বা রাতি শোইবা বেলে মশারি নিশ্চয় ব্যবহার করিবা। মশা দাউরু সুরক্ষিত রহিবা পাই ঘরর ঝরকারে সরু চালি লগাইবা। শরীরকু পুরা ঘোড়াইলা।

শ্রোতাবন্ধু, আজির মহঙ্গা দুনিয়ারে বড়ুথিবা বিজুলি বিল প্রায় সমস্তঙ্কু চিন্তারে পকাইছি। ঠান্ডা দিনরে মধ্য বিজুলি বিল কম আসু নাহি। তেবে গরম দিনরে অবস্থা কণ হেব ভাবি ভাবি চিন্তারে পড়ি যাইছান্তি ঘরণী মানে। কারণ ঘর খরচকু নিয়ন্ত্রণরে রাখিবা সেমানকর প্রমুখ কাম। আসন্তু জানিবা কণ করিবা দ্বারা বিজুলি বিলকু কম করি পারিবা। ঘরে বিজুলি বিলকু কম করিবা পাই এক শ্রেষ্ঠ বিকল্প হেউছি সোলার এনার্জি। ভারতরে প্রায় 300 দিন খরা রহিথায়, তেণু এহা আমপাই উপযুক্ত বিকল্প। এহা ঘর ছাত উপরে লগাই পারিবে, এথিপাই গোটিয়ে থর নিবেশ করিবাকু পড়িথায়, যাহা দীর্ঘদিন যাই বিজুলি যোগাই থায়। ফলরে বিজুলি বিলকু কম করা যাই পারে। ঘরে ব্যবহৃত সমস্ত লাইট পয়েন্টরে এলইডি বল্ব ব্যবহার করিবা, ফলরে বিজুলি কম ব্যবহার সহ বিল মধ্য কম আসি থাকে। গরম দিনরে অধিক বিজুলি ব্যবহার হয়ে থাকে। এই দিনরে অধিকরু অধিক সিলিং ফ্যান এবং টেবিল ফ্যান ব্যবহার পাই চেষ্টা করিবা। এসি ব্যবহার করিবা দ্বারা শরীর ক্ষতিগ্রস্ত হওয়া সহ অধিক বিজুলি বিল আসি থাকে। আবশ্যক নথিবা সময়রে লাইট এবং ফ্যান বন্ধ করিবা এবং ঘরে পরিবার সদস্যকু এই নীতি নিয়ম শিখাইবা। কেতেক অত্যাধুনিক বিদ্যুৎ উপকরণ ব্যবহার দ্বারা মধ্যে বিজুলি বিল কম করিহেব। এই যেমিতি মাইক্রোওয়েভ, ইলেকট্রিক ক্যাটল ব্যবহার দ্বারা বিজুলির ব্যবহার এবং বিল কম হব। সেইপরি ল্যাপটপ, মোবাইল ফোন এবং ডিজিটাল ক্যামেরা আদির চার্জর ব্যবহার নহবা সময়ের প্লগরু কাড়ি দেবা। এইভাবে কিছু ছোট ছোট পদক্ষেপ নেওয়া দ্বারা নিজের বিজুলি বিলকু কম করে পারিবা এবং ঘরকরণারে কিছু সঞ্চয় করে পারিবা।

আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান পূর্বাহ্ন 11টা বাজি 10 মিনিট। চলিত অধিবেশনকু শেষ করিবা পূর্বরু শুনন্তু আজির দ্বিতীয় অধিবেশনর কার্যক্রমর সূচনা। দিন 12টায় শুনিবে আদিবাসী গীতক্রমরে কুই গীত পরিবেশন করিবে রামচানী এবং সাথী। সুগম সঙ্গীত প্রচার করিবু দিন 12টা বাজি 30 মিনিটরে। কণ্ঠশিল্পী মানে হেলে মোহাম্মদ সিকন্দর আলম, তৃপ্তি দাস, সামন্ত কুমার মহান্তি, মমতা সাহু। দিন গোটায় বাজি 20 মিনিটরে শুনিবে সঙ্গীতর ভিন্ন ভিন্ন স্বাদ উপরে আধারিত কার্যক্রম বিচিত্রা। কণ্ঠশিল্পী মানে হলে সুরমা রাউত, শুভাশিষ সেন, বনলক্ষ্মী কানুনগো, পরশুরাম পাত্র, বীণাপাণি নায়ক এবং রঘুনাথ পাণিগ্রাহী। হিন্দি কথাচিত্রর গীত রয়েছে দিন 2টা বাজি 45 মিনিটরে। শ্রোতাবন্ধু, ইয়েলা আজির দ্বিতীয় অধিবেশনর কার্যক্রমর সূচনা। প্রথম অধিবেশনর কার্যক্রমক এইটি শেষ করুচু। দ্বিতীয় অধিবেশনর কার্যক্রম নিয়ে পুনে আসবু দিন 12টায়। সেতবে যায় বিদায় দিয়ন্তু।

0: Vice President C.P. Radhakrishnan has said, in an increasingly interconnected world, emerging challenges cannot be effectively addressed by nations working in isolation. Interacting with participants of the fourth edition of the International Strategic Engagement Programme, or INSTEP, at the Uparashtrapati Bhavan today, Mr. Radhakrishnan said the Indian ethos of Vasudhaiva Kutumbakam, that is, one earth, one family and one future, reflects collective well-being of people around the globe. INSTEP is an initiative aimed at promoting regional security and closer cooperation among like-minded nations. Prime Minister Narendra Modi has highlighted the achievements of the Make in India initiative as it marks 12 years. In a social media post today, Mr. Modi said the initiative has led to more being made in India, more investment in India and more exports from India. External Affairs Minister Dr. S. Jaishankar, South African Foreign Minister Ronald Lamola and Brazilian Foreign Minister Mauro Vieira have strongly condemned the Pahalgam terror attack and reaffirmed their commitment to zero tolerance for terrorism. The three ministers met under the IPSA Dialogue Forum in New York on the sidelines of the United Nations General Assembly yesterday and stressed their commitment to the UN Charter, international law and a stronger multilateral system. In a joint statement, the ministers called for a comprehensive reform of the UN Security Council. Union Minister for Environment, Forest and Climate Change Bhupendra Yadav launched the workshop on capacity enhancement for effective forest management project in New Delhi today. On the occasion, the minister said the project holds significant potential for enhancing technical and field level capabilities in forest fire management, biodiversity conservation and climate action. The project has an outlay of over 537 crore rupees, including a contribution of over 440 crore rupees by Japan International Cooperation Agency. The project is being implemented over 7 years and involves all states in India. The government has said 70,000 rural youth across states and union territories will be provided skill training from next month under the Deen Dayal Upadhyay Grameen Kaushalya Yojana 2.0. It is a centrally sponsored scheme providing placement-linked skill training to poor rural youth. The Rural Development Ministry said all the 31 participating states and UTs have been allocated more than 9 lakh targets under the scheme for a period of 2 years. The Intermeteorological Department has issued an orange alert for heavy to very heavy rainfall over Chhattisgarh, East Madhya Pradesh, East Uttar Pradesh, Odisha, Sub-Himalayan West Bengal, Sikkim and Vidarbh today. According to the Weather Agency, heavy rainfall is also expected over Uttarakhand, Bihar, Jharkhand, Andhra Pradesh, Kerala, Mahe and Telangana during the day. Indian men's and women's kabaddi teams have entered the finals at the Asian Games after registering comprehensive victories in their respective semi-final matches. The women defeated Nepal 48-24, while the men outplayed Thailand 66-28, keeping their unbeaten run intact. And with that, we end this news bulletin.
1: এথর আসন্ত শুণবা কার্যক্রম চাষর কথা
2: এবে তো প্রায় দেখবাকে মিলুছে যে আমার চাষি দাদা ভাই বোন মানে ভিন ভিন প্রকার চাষ করুছন কেতেটা চাষ চাহিদাকে দেখি করি করুথিবা বেলে আর কেতেটা চাষ অর্থ করি ফসল হিসাবে চাষ করা হচ্ছে ধান নু আরম করি করি মুখ কান্দুল পতে আর কুন্দ্রু জনি নু আরম করি করি অমৃত মড়া পতে বি চাষ হচ্ছে সেন্তা কেতে চাষি দাদা মানে ভিন ভিন প্রকার ফল চাষ বি করুছন তো সে ফল চাষ ভিতরে গুড়ে অর্থ করি ফল হচ্ছে জাম জাম দেখবাকে যেন্তা সুন্দর খাইবার নেবি সেত কি স্বাদ লাগছে স্বাদ শনে শনে এটাকে বিক্রি বটা করি কিনা চাষির অটাকে বি ভল দুই পয়সা আসি পারছে সেন্তা এটা দিহির লাগিবি খুব উপকারী ইনে ভিটামিন সি জহ করিথিসি আর ইতার কইলি পতরকে পতলা ঝাড়া হতিবার লোককে বনে করবার লাগি ওষ হিসাবে বি দিয়া যাই পারছে তো জাম চাষর কথা কয়লা বেলকে আমকে প্রথম করি তার জলবায়ু বাবদে জানবাকে পড়বা জাম চাষ লাগি শীত বেশি হতিবার জায়গা হলে খুব ভল সেন্তা বছরকে 100 মিলিলিটর নু অধিকা জেনে বর্ষা হতিবা বইলে সেনে ই চাষটা জহ বনে হেসি অধিক গরম পাগ রইলে বি ফল ঝড়ি যাবার সম্ভাবনা দেখা যাইছি তো আমকে এসবু জিনিস বাবদে ধ্যান দেওয়াকে পড়বা জলবায়ুর কথা জানি সারলা পছে পছে আমকে মাইট্রো বতর ছতর বাবদে বি জানবাকে পড়বা

শ্রোতাবন্ধু, শেষে আজ বিশ্ব স্বপ্ন দিবস বা ওয়ার্ল্ড ড্রিম ডে পালন করা যাচ্ছে। সেপ্টেম্বর 25 তারিখে পালিত হওয়া এই দিবসর উদ্দেশ্য হচ্ছে নিজের স্বপ্ন, লক্ষ্য ও আকাঙ্ক্ষাকে চিহ্নিবা এবং সেগুড়ি বাস্তব রূপ দেওয়া দিগরে পদক্ষেপ নেওয়া। প্রত্যেক যুবক যুবতীঙ্কর কিছু না কিছু স্বপ্ন রয়েছে। কে চাকরি করা চাহান্তি, কে নিজের ব্যবসায় আরম্ভ করা চাহান্তি, কে নূয় কিছু শিখবা চাহান্তি, তো আউ কে নিজের প্রতিভা এক নির্দিষ্ট পেশারে পরিণত করা চাহুচার। কিন্তু স্বপ্নক সফল করা স্বপ্ন সহ দরকার যোজনা, দক্ষতা, পরিশ্রম এবং ঠিক সময়ের ঠিক সুযোগ। তেণু আজর দিনটি আমাকে মনে পকাই দিয়ে স্বপ্ন দেখন্তু, লক্ষ্য ধার্য করন্তু এবং সেই লক্ষ্য দিগরে প্রতিদিন গোটিয়ে পাদ আগক বড়ান্তু। তবে কার্যক্রমের শেষ পর্যায়ে আসন্তু জানি নেবা কিছু নিযুক্তি ভিত্তিক সূচনা। হ্যাঁ শ্রোতা বন্ধু, কেউটি নিযুক্তির সুযোগ রয়েছে, কেউ পরীক্ষা পাই আবেদন করিহেব, কেউটি নূয় পদবী পাই নিযুক্তি প্রক্রিয়া চালিছে, এই সব সূচনা জনে যুবক কিংবা যুবতীঙ্কু তাঙ্ক লক্ষ্য দিগরে আগেইবারে সহায়তা করিপারে। তবে আসন্তু শুনি নেবা আজর কিছু গুরুত্বপূর্ণ নিযুক্তি ও রোজগার সংবাদ। আজির নিযুক্তি সূচনায় প্রথমে রয়েছে আমা জেলা কলাহান্ডি সহ জড়িত এক সুযোগ। জাতীয় স্বাস্থ্য মিশন কলাহান্ডি পক্ষর মেডিকাল অফিসর আয়ুষ, হোমিওপ্যাথি এবং সেন্টিনাল সাইট ম্যালেরিয়া টেকনিশিয়ান কম কোর্ডিনেটর পদবী পাই মোট 6টি পদবী পাই নিযুক্তি সুযোগ রয়েছে। এথির 4টি পদবী মেডিকাল অফিসর আয়ুষ এবং 2টি পদবী সেন্টিনাল সাইট ম্যালেরিয়া টেকনিশিয়ান কম কোর্ডিনেটর পাই রয়েছে। মেডিকাল অফিসর পাই বিএচএমএস যোগ্যতা এবং নির্ধারিত পঞ্জীকরণ আবশ্যক। এই পদবী পাই মাসিক পারিশ্রমিক 31,000 টাকা সহ কেবিকে ইনসেন্টিভ এবং পারফরমেন্স ইনসেন্টিভ ব্যবস্থা রয়েছে। সেইপরি ম্যালেরিয়া টেকনিশিয়ান পদবী পাই সম্পর্কিত বিজ্ঞান বিষয়ে স্নাতক যোগ্যতা আবশ্যক। এই পদবী পাই মাসিক পারিশ্রমিক 22,871 টাকা সহ কেবিকে ইনসেন্টিভ এবং পারফরমেন্স ইনসেন্টিভ রয়েছে। ম্যালেরিয়া টেকনিশিয়ান পদবী পাই আবেদন চলিত মাস 29 তারিখ সুদ্ধা পৌঁছিবা আবশ্যক এবং মেডিকাল অফিসর পদবী পাই চলিত মাস 30 তারিখে ভবানীপাটনার ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হব। ଏହାପରେ କଳାହାଣ୍ଡିର ଏମ୍ ରାମପୁର ବ୍ଲକ ସହିତ ଜଡ଼ିତ ଉତ୍ତରେଶ୍ୱର ମହାଦେବ ଫାର୍ମର ପ୍ରଡ୍ୟୁସର କମ୍ପାନୀ ପକ୍ଷରୁ ଚିଫ୍ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ୍ ଅଫିସର ଏବଂ ଆକାଉଣ୍ଟାଣ୍ଟ କମ୍ ଏମ୍ଆଇଏସ୍ ଇନ୍ଚାର୍ଜ ପଦବୀ ପାଇଁ ମୋଟ 2 ସୁଯୋଗ ରହିଛି। ସିଇଓ ପାଇଁ କୃଷି, ଉଦ୍ୟାନ କୃଷି, କୃଷି ବିଜ୍ଞାନ ଆଦି ସମ୍ପର୍କିତ ସ୍ନାତକ ଯୋଗ୍ୟତାକୁ ପ୍ରାଥମିକତା ଦିଆଯିବ। ଏହି ପଦବୀ ପାଇଁ ମାସିକ ପାରିଶ୍ରମିକ 20,000-25,000 ଟଙ୍କା। ଆକାଉଣ୍ଟାଣ୍ଟ କମ୍ ଏମ୍ଆଇଏସ୍ ଇନ୍ଚାର୍ଜ ପାଇଁ ପ୍ଲସ୍ 2 ସହିତ ଗଣିତ, 1 ବର୍ଷର କମ୍ପ୍ୟୁଟର କୋର୍ସ ଏବଂ ଟ୍ୟାଲି ଜ୍ଞାନ ଆବଶ୍ୟକ। ଏହି ପଦବୀ ପାଇଁ ମାସିକ ପାରିଶ୍ରମିକ 10,000 ଟଙ୍କା। ଆବେଦନର ଶେଷ ତାରିଖ 5 ଅକ୍ଟୋବର 2026। ଏହା ସହିତ ଓଡ଼ିଆ ପବ୍ଲିକ ସର୍ଭିସ କମିଶନ ପକ୍ଷରୁ ଆସିଷ୍ଟାଣ୍ଟ ଏଗ୍ରିକଲଚର ଇଞ୍ଜିନିୟର ପଦବୀ ପାଇଁ 48 ପଦବୀ ରହିଛି। କୃଷି ଇଞ୍ଜିନିୟରିଂରେ ସ୍ନାତକ ଥିବା ପ୍ରାର୍ଥୀମାନେ ଆବେଦନ କରିପାରିବେ। ଆରମ୍ଭିକ ଦରମା 44,900 ଟଙ୍କା ଏବଂ ଆବେଦନର ଶେଷ ତାରିଖଟି ହେଉଛି ଚଳିତ ମାସ 28 ତାରିଖ। আইন ক্ষেত্রে ক্যারিয়ার করা ইচ্ছুক যুবপিঢ়ীঙ্ পাই ওপিএসসি পক্ষর আসিষ্টাট পব্লিক প্রজিক্যুটর পদবী 171 খালি পদবী রয়েছে। আইনরে স্নাতক ডিগ্রি সহ অতিকমে 2 বর্ষর প্র্যাকটিসিং আডভোকেট অভিজ্ঞতা আবশ্যক। দরমা লেভেল 10 অনুসারে 44,900 টাকার আরম্ভ হচ্ছে এবং আবেদনের শেষ তারিখটি রয়েছে চলিত মাস 28 তারিখ সন্ধ্যা 5টা সুদ্ধা। প্লস টু পাস করে যুবপিঢ়ী স্টাফ সিলেকশন কমিশনর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল বা সিএচএসএল এক্সামিনেশন 2026 এক সুযোগ। কেন্দ্র সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গ্রুপ সি পদবী পাই এই পরীক্ষা আয়োজিত হব। অনলাইন আবেদনের শেষ তারিখটি আসন্তা মাস 7 তারিখ রাতে 11টা।

প্রচার কল অনুরোধে ওড়িয়া কথাচিত্রর গীত আকাশবাণী ভবানী পাটনা শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে এথর শুণবা পণ্ডিত রাজন মিশ্র এবং সাজন মিশ্র শাস্ত্রীয় গায়ন শিল্পী মানে প্রথমে পরিবেশন করছেন রাগ দরবারী কানারা এবং পরে পরে রাগ অধানা শিল্পী তবলার সঙ্গত করছেন নন্দন মেহেটা এবং হারমোনিয়মে অপ্পা জলগাঁওকর শুণবা পণ্ডিত রাজন মিশ্র এবং সাজন মিশ্র শাস্ত্রীয় গায়ন।